নমস্কার শ্রোতা বন্ধু, সকালের এই সুন্দর মুহূর্তে অনেক অনেক শুভেচ্ছা জনাই আরম্ভ করুছু আজির প্রভাত পরিক্রমা কার্যক্রম।

0: আচ্ছা তোমার সব রিপোর্ট দেখাল, এইচআইভি টেস্ট হয়েছি?
1: নাই ডাক্তার বাবু, সেইটা কোন নিহাতি জরুরি?
2: আজ্ঞা হ্যাঁ, গর্ভাবস্থায় প্রত্যেক মহিলা নিজের এইচআইভি পরীক্ষা করে নেই অজনা আতঙ্কঠ দূরেই রুহন্তু।
3: যদি রিপোর্ট পজিটিভ আসে তাহলে উপযুক্ত চিকিৎসা জরিয়ারে নিজে তথা শিশু উভয় এইডস ভলি মারাত্মক রোগকু প্রতিরোধ করন্তু।
2: মনে রাখন্তু, এই পরীক্ষা এবং চিকিৎসা নিকটস্থ সরকারি ডাক্তারখানার থিবা আইসিটিসি কেন্দ্রে মাগণারে উপলব্ধ।
4: অধিক জানিবা পাই টোল ফ্রি নম্বর 1097 সহ যোগাযোগ করন্তু।
2: ওড়িশা রাজ্য এইডস নিয়ন্ত্রণ সমিতি দ্বারা জনহিতরে জারি।
5: শ্রোতাবন্ধু, এক সূচনা শুণন্তু। আকাশবাণী কটক সম্বাদ বিভাগ পক্ষরু অনুগুল, বালেশ্বর, জগৎসিংহপুর, ময়ূরভঞ্জ এবং গজপতি জেলা পাই চুক্তি ভিত্তিরে সাময়িক সম্বাদদাতা নিযুক্তি পাই দরখাস্ত আহ্বান করা যাউছি। আবেদনের শেষ তারিখ রয়েছে চলিত মাস 7 তারিখ। প্রার্থীঙ্কর বয়স 24-50 বর্ষ মধ্যে হয়েছে আবশ্যক। সবিশেষ বিবরণী পাই www.newsonair.gov.in under vacancies section দেখিবা কো অনুরোধ। শুনিলে এক সূচনা।

শ্রোতাবন্ধু, পরিবেশ বঞ্চলে আমি বঞ্চবা। প্রকৃতি আমাকে সবকিছু দিয়েছে, বদলরে আমি তাকে সুরক্ষা করা দরকার। ছোট ছোট সচেতনতা বড় পরিবর্তন আনিপারে। তেণু প্লাস্টিকর ব্যবহার কম করা, কপড়া ব্যাগ ব্যবহার করা, অধিকর অধিক গছ লগাইবা, জল বিদ্যুৎ সঞ্চয় করা, পরিবেশকে সফা এবং সুন্দর রাখা, এসবু গোটে গোটে আমার দৈনন্দিন জীবন সহ গোটে দৈনন্দিন কাম সহ আমি যোড়িদেব। আসন্ত সমস্তে মিশি সবুজ সুন্দর এবং সুস্থ ভারত গড়া।

0: দেখিলু মহিমাবে অন্ধকার বিভূষিত মহাশূন্য। কিন্তু
1: বড় নিরাশ হয়ে পড়ছ তো তাহলে?
0: না রে মধুকরা, নৈরাশ্য আমি ছাড়ি আসিছিলু পৃথিবী। যাত্রার আনন্দ ছিল আমার আনন্দ, খোঁজবার ছিল আগ্রহ, আমি জীবন অন্য নাম ছিল উৎকণ্ঠা।
1: উৎকণ্ঠা?
0: হ্যাঁ, থরে হঠাৎ
1: কোন হল
0: আমার সকল উৎকণ্ঠা দোহলি গলা। হঠাৎ কম্পি উঠিলা সুবর্ণ বসুধা।
1: কাহিকি?
0: এক প্রখর চুম্বকীয় বল ভিতরক টাণি হয়েগলা আমার সুবর্ণ বসুধা।
1: কিছু অসুবিধা হলানি তো?
0: হ্যাঁ, এক ভয়ানক অসুবিধা। হঠাৎ সোফিয়া বিচলিত হয়ে কহি উঠিলা,
1: বিপদ
0: জন
1: মহাশূন্য নিদ্রার অর্থ মৃত্যু তা মু জানে ইন্দ্রজিৎ। কিছু গোটা হলে উপায় কর, বঞ্চবা যাই পৃথিবী পাই মানুষ পাই তম দেহ পাই
2: জীবনর মূল্য বুঝিল তাহলে?
1: জানে জন, তুমি অসাধ্য সাধন করিপারিব। মহাশূন্য পাই সবু কিছু ত্যাগ করি এমিতি ঘৃণ্য ভাবরে মু মরিবাকু চাই না জন।
2: ব্যস্ত হন সুফিয়া, এই মহাশূন্য রে প্রত্যেকটি জীবন মূল্যবান, তাছাড়া তম বিনা মানব জাতির সুরক্ষা সম্ভব নই। কিন্তু কিন্তু উপায় উপায় কোন ইন্দ্রজিৎ?
0: গোটা উপায় আছে জন,
1: কহ। ইন্দ্রজিৎ, যেতে ভয়ঙ্কর হলে বি গ্রহণ করি নেবি। মু সাধারণ মহিলা নুহে, মহাকাশ চারিণী সোফিয়া, পুনি তোমার বহু দিনর প্রেমিকা। তোম পাই মু সংসার ছাড়ি আসছি, খালি তোমার সহিত উড়ি উড়ি নূতন পৃথিবী খুঁজবি বলি।
2: ইন্দ্রজিৎ, ইন্দ্রজিৎ দেরি করুন, কহ। যদি যদি মো জীবন বদলবে?
0: না, কাহাকু জীবন দেওয়া পড়ব না। মু ভাবুছি জন, প্রবল চাপ প্রয়োগ করি আমি এই অবস্থায় সোফিয়াকে ফ্রিজ করিদেবা।
2: ফ্রিজ?
0: তা ফলে মৃত্যুর ভয় রহিব না, সে কেবল নিশ্চিত হয়ে রহিব। খালি সেতিকি নুহে, এক রাসায়নিক চাপ দিয়ে আমি পুনি সোফিয়াকে এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু মানে গোটে মাইক্রো ডট রূপান্তরিত করিদেবা, এবং সেই বিন্দুটি লাগি রহিব তোমারই পাপুলিরে।
2: না না না, তোমারই পাপুলিরে, মোঠর অধিক তুমি তার তত্ত্ব নিয়ে পারিব।
0: কাহিকি?
2: যেহেতু তুমি তো ভালো পাও,
0: তুমি কোন পা না
2: পায় পায় ইন্দ্রজিৎ, কিন্তু সে তোমারই মানুষই।
0: তুমি কেমন জানল?
2: টিকক আগুরু সোফিয়া তো নিজে কহিগলে।
1: আমার সম্পর্ক লুচাই রাখিবা প্রয়োজন না ইন্দ্রজিৎ।
0: মানিল? কহ সোফিয়া, মো প্রস্তাব তুমি রাজি তো?
1: মোর আউ কহিবাকু কোন অছি, কিন্তু মু কোন কেবে আউ তোমানকু দেখিবার সুযোগ পাইবি?
2: কাহিকি দুই তুমি তো রহব ইন্দ্রজিৎর হাত পাপুলিরে।
0: হ্যাঁ, উপযুক্ত পরিবেশ মিলিবা মাত্রে আমি তোমাকে পুনর্বার স্বাভাবিক অবস্থাকে ফেরাই আনিব, পুনর্জীবন দেব।
1: তবে সেইয়া কর, এক বিন্দু আকারে হলে মধ্যে মুই অতিকায় ব্রহ্মাণ্ডকে ভোগ করিবাকু চাই।
0: তবে আস, শীঘ্র পোশাক খুলে দিও।
1: পোশাক খুলে দেবি? থটা করু না তো?
2: না সুফিয়া, থটা নুই, পোশাক আবৃত অবস্থায় কাহাকু ফ্রিজ করা যায় পারে না।
1: তোমাকে বহু ধন্যবাদ জন, এ বিপন্ন অবস্থায় বি মতে আনন্দ লাগুছে। টিকে রুহ, টিকে রুহ।
2: আমি কিছু ভুল করুন তো?
0: ঠিকটা কোন আমি তো ছড়া নেই, তবে আপাতত এই ঠিক।
1: মো প্রস্তুত ইন্দ্রজিৎ। দেখুছ কোণ, মু জনে বাস্তব নারী, রাবর কিংবা স্টিল রে গড়া নুহ।
2: হ্যাঁ কোন না ইন্দ্রজিৎ, দেখ সোফিয়াকু দুঃখরে বি সে হস হস অপূর্ব লীলায়িত ভঙ্গিরে আদমর অপেক্ষারে এই পরিচে ঠিয়া হয়েছে।

0: ভোজ বাপটাক বিন্দুর উপর লাখি রহলাসি
1: এক বিন্দুর উপরে
0: হ্যাঁ এক বিন্দু এক ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু হয়ে সোফিয়া হজিগলা মো পাপুল ভিতরে সে বিন্দুটি খালি আখিরে বি দেখিবা সহজ নথিলা মা
1: বড় অদ্ভুত
0: বড় দুঃখ করবি
1: তাপরে
0: তাপরে এক হতাশা সঞ্চিত কলা মো ভিতরে কৌশি এক জীবন উপযোগী গ্রহর সন্ধান করিবা পাই আমি যন্ত্র মস্তিষ্ককে পরামর্শ দেলু কিন্তু সে আশা এতে সহজরে কি পূরণ হুয়ে আহুরি কেতে আলোক বর্ষ চে আমি অতিক্রম কলু তার হিসাব নাই শেষের দিনে ক্লান্ত কণ্ঠরে মু কহিলি জন আমি দুই মাতৃহরা সন্তান
2: মাতৃহরা
0: বাসহীন যাযাবর
2: যাযাবর
0: নুহে কেমতি চাল অনন্ত শূন্যকে মাগিবা জায়গাটি নিঃসময়কে মাগিবা টিকে বঞ্চিবার সময়
2: মাগিবা অনুসন্ধানী কোন মাগে তুমি বড় ক্লান্ত জনা পড়ছ হতাশার কারণ কোন সোফিয়া তো তোমার পাপুলি রে
0: নারাজ হো না জন
2: বেশ তোমার ইচ্ছা অনুসারে
0: মাগিবা জায়গাটি
2: জায়গাটি
0: হে কালহীন কাল
2: হে কালহীন কাল
0: হে শূন্যতাহীন শূন্য
2: হে শূন্যতাহীন শূন্য
0: আমুকু দেখাই দিও তোমার রূপ
2: আমুকু দেখাই দিও সীমাহীনতার সীমা কাহি কিছু পাইল নাই তো
0: না মাগিলে মিলে না খোঁজিলে হি মিলে
2: তুমি প্রকৃত জন সন্ধানী মু খুব খুশি ইন্দ্রজিৎ যে তুমি দুর্বল নুহ মোর আশা খুব শীঘ্র আমাকে যন্ত্র মস্তিষ্ক কিছু নির্দেশ দেব খুব শীঘ্র
1: যন্ত্র মস্তিষ্ক কিছু নির্দেশ দেলা
0: হ্যাঁ মা শীঘ্র নহলে এক শীতল এবং সমুদ্র বায়ুমণ্ডল রহিথিবা জীবন উপযোগী গ্রহর সন্ধান আমাকে সিদেলা
1: তুমি সেই গ্রহরে অবতরণ কল
0: হ্যাঁ মধুকরা সুবর্ণ বসুধার গতিবেগ কমাই প্রথমে সে গ্রহটিকে প্রদক্ষিণ কলু লক্ষ্য কলু অনেক টাঙ্গেরা পাহাড় এবং এক বিশাল জলপড়া সমুদ্র
1: তারপরে
0: সমুদ্রকে লক্ষ্য করে ছুটি চালা সুবর্ণ বসুধা কিন্তু সে সমুদ্রর বক্ষ স্পর্শ করিবা আগরু আমি দুই ডেই পড়িলু পানি
3: কি অন্ধকার কিছু দেখি পারুনি অভ্যাস হয়ে গেলে বলে দেখি হব ভুলিব না ইন্দ্রজিৎ তোম পাপুলি রে পাপুলি রে সোফিয়া ভুলি নাই জান তুমি সিয়ানকু আস আসুছ তো জান যাচ্ছি যাচ্ছি ইন্দ্রজিৎ
2: ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ ইনি তোমরি হাত তো
0: হে নিরাট অন্ধকার ভিতরে আমি দুই জন কুল কুল ঠার নিশ্চয় অনেক দূর
2: ব্যস্ত হো না বর্তমান সুবর্ণ বসুধার আমাকে এঠার উদ্ধার করে কুলকে নিয়ে যাব
0: তুমি তুমি সেপরি পরামর্শ তুমি যন্ত্র মস্তিষ্ক দেইছ তো
2: হ্যাঁ সমুদ্র গর্ভর উপরকে উঠিবা মাত্রে সে আম পাখু আসিব এই তো দূরকু চাই তোমাকে আলোক দিশুনি
0: তাহলে আমার সুবর্ণ বসুধার আলোক
2: হ্যাঁ সন্দেহ নেই সে আমাকে ঠিক এক কুলকে নিয়ে যাব কুলকে নিয়ে যাব
1: তারপরে সুবর্ণ বসুধা তোমাকে সবু সেই নূতন গ্রহর সমুদ্রর উদ্ধার কলা
0: হ্যাঁ মা কূলে পৌঁছি আমি স্থলভাগকে উঠিগলু প্রাণ আমার আনন্দের নাচি উঠিলা পৃথিবীকে হরাই আমি আউ এক পৃথিবীর আবিষ্কার কলু কিন্তু
1: পুনি কোন বাবা
0: কিন্তু মা নূতন গ্রহরে রেখায় বি সবুজিবার নথিলা গোটাই বি জীব নথিলা বায়ু থিলে বি চলাচল নথিলা সমুদ্র থিলা কিন্তু নথিলা তরঙ্গ
1: তাহলে
0: কেতক পরীক্ষা পরে আমি জানিপারিলু গ্রহটি এক সদ্য শিশু ভলি সৃষ্টি আরম্ভ হয়নি সত কিন্তু সৃষ্টি সেটার সম্ভব তেণু আমি সাঙ্গে সাঙ্গে কামরে লাগি পড়িলু
1: কো কামরে
0: জীবন পাই প্রস্তুতির কামরে যন্ত্রপাতি বাহার করি প্রথমে খোলিলু কুয়ো তারপরে হালুকা মাটিরে আরম্ভ করিদেলু চাষ
1: চাষ

0: এমপি নীলকণ্ঠ লোজ বাবা কোহ না, তাপরে কহ না।
1: প্রবল চাপ প্রয়োগ দ্বারা সোফিয়ার সুশ্রী শরীর মুহূর্ত করে নিশ্চিত হয়ে গেল মা, এবং ক্রমে ক্রমে হজিগলা সোফিয়া।

0: প্রথমে বৃক্ষলতার জঙ্গল,
1: কিন্তু
0: আমি অনেক বৃক্ষের মঞ্জি দেইছিল সাঙ্গে। মু প্রথমে কইছি জন মঞ্জি পতিলে মু পানি দিগলি, প্রথমে আম্ব, তারপরে আপেল, তারপরে বৌল, তারপরে খজুর, তারপরে নড়িয়া। এইপরি প্রথমে পাঁচটি গছর মঞ্জি পোতা গলা।
1: কারণ
0: প্রথমে খাদ্য দরকার, সেথিপাই ফল গছ, তারপরে ধান, মুগ, গহম পোড়ি দেলু, সেসব শস্য। আউ তু শুনে আশ্চর্য উমা, দিনে দুই দিন ভিতরে গছগুড়ি সব ডাল পত্র মেলি ঠিয়া হয়ে গেলে। সে সবুজ দৃশ্য দেখি আমি তুই আনন্দে নাচি উঠিলু। কিন্তু
1: কিন্তু কোন হল বাবা?
0: দিন পরে দিন বিতিগলা, অথচ আম্ব গছ পড়লা নাই, কোন সেঠারে দেখা গলা নাই ফুল বা ফলর সম্ভাবনা। তা দেখি জন মন দুঃখরে ভাঙ্গি পড়লে।
2: এই গ্রহর মাটি কোন বন্ধে
0: না? তা তো কেবে হইপারে না, একা উপাদানে সমগ্র বিশ্বব্রহ্মাণ্ড গড়া বলে

0: দুইটি ক্যাপসুল, সবুজটি তমোপাই, লালটি সোফিয়া পাই।
1: ক্যাপসুল
0: পোশাক খোলিবা মাত্রে তমে খাই দেব।
1: কোন হব খাইলে?
0: আজি ঠারু আহুরি 100 বর্ষ বঞ্চিব।
1: মাত্র তমোপাই তমুকু বিত দিনে পোশাক খোলিও কবজ।
0: তৃতীয় বটিকা তিয়ারি হি পাল্লা নাই, জানিছ এই বটিকা দুইটি প্রস্তুত করিবা পাই বিশিষ্ট বৈজ্ঞানিকঙ্কু 10 বর্ষ লাগিছি। 100 জন পুরুষ আউ 100 জন নারী জীবন দান করিছন্তি। পুরুষঙ্কর শরীরর সারাংশরু তুম পাই, নারীঙ্কর দেহর সারাংশরু সোফিয়া পাই তিয়ারি হিছি। মো পাই সম্ভব হেলা নাই।
1: তবে এটি তবে খাও, মোঠার তোমার বঞ্চি রহিবা এই নূতন পৃথিবী পাই বেশি আবশ্যক। জন
0: না ইন্দ্রজিৎ, তোমার শরীর পাই এটি প্রস্তুত হিছি, মো পাই কাম ন দেই পারে।
1: কিন্তু তবে এপরি কাহিকি কল? জন
0: উপায় নথিলা ইন্দ্রজিৎ, মানব জাতির সুরক্ষা পাই এহাঠার মো অধিক বা কোন করি পারিথান্তি।
1: জন
2: তাহলে তুমি সে ক্যাপসুলটা খাইল?
1: হ্যাঁ, পোশাক খোলিবা মাত্রে জন মতে নিজ হাতে খুঁই দেলে, দেলে প্রচুর পানি পিইবা। মো কিন্তু যন্ত্রণার চিৎকার করে উঠিলি।
3: আহুরি পানি দিও জন, শোষরে শোষরে তন্ত্রী বর শুকি যাচ্ছি। আহুরি পানি, আহুরি, আহুরি।
0: ও নিও ইন্দ্রজিৎ, পিও, যেতে ইচ্ছা যেতে ইচ্ছা সেতে পিও।
3: তন্ত্রী ও ছাতি বর কোন হয়ে যাচ্ছি, সবুঠি গোটে অসম্ভব ধরনের চলন। পানি বোতলে তুমি তুমি মতে তরল অগ্নি পিও না তো?
0: বহুত কষ্ট হচ্ছে না?
3: বড় কষ্ট জন, না না মুয়ে বঞ্চিবি নেই। জীবনের লোক লোভ দেখি, জীবনের লোভ দেখি তবে বোধে মৃত্যু দেই না তো? সোফিয়া সহিত তুমি এটি একাকি ভোগ করিব বলে ইয়ে তোমার রঙ্গিন চক্রান্ত নুহে তো জন?
0: ইন্দ্রজিৎ কোণ ছিল তুমি পিলাঙ্ পরে কহিযাউছ? যাহা কৌছ চিন্তা করে কৌছ তো? কোটি কোটি মৃত্যু তোম ভিতরে, সেই মৃত্যু মানক সহিত জীবন শক্তির সংগ্রাম। বিশ্বাস করো, বিশ্বাস করো ইন্দ্রজিৎ, টিকক পরে সব শান্ত হয়ে যাব।
3: বিশ্বাস তো করিবি,
0: সন্দেহ কর না, হয়ত এহা ক্ষুধার মন্থন হয়ে পারে। ইন্দ্রজিৎ তুমি খাইবাকু আরম্ভ করো, ইন্দ্রজিৎ খাইবাকু আরম্ভ করো, খাইবাকু আরম্ভ করো।
1: তারপরে মু খাইলি, নিদুর উঠি কুম্ভকর্ণ ভোজন কলা ভি প্রচুর প্রচুর।
2: খাইবা পরে যন্ত্রণা কমিগলা?
1: হ্যাঁ, ক্রমশ মু সুস্থ অনুভব কলি, দেহরে বল শক্তি ফেরি পাইলি। যন্ত্রণা বেড়ে জন কু অকথা কইতিলি বলি ক্ষমা মাগিদেলি। জন কিন্তু থিলে খুশি, তাঙ্কু উঠরে থিলা এক বিজয়ীর স্মিত হাস্য।
2: তারপরে
1: সোফিয়া কু পুনর্জীবন দেওয়া পাই উদ্যম।
2: কেমিতে পুনর্জীবন দেলে মতে কুহন্তু না বাবা?
1: প্রথমে পাপুলে কিছু পানি ধরলি, পানিরে ভিজিগলা বিন্দুটি, সেই পানিরে কিছু লঘু দ্রবণ মিশাইলে জন। সূর্য কিরণ ছলমল হোথায়, আমি দুই চাইতাম, ক্রমে বিন্দুটির আকার বঢ়িলা, তাহলে এক ক্ষুদ্র কীট পরি আহুরি বদলিলে আকার। ক্রমে ক্রমে মো পাপুলি উপরে ঠিয়া হয়ে পড়লা ছোট গোটিয়ে কণ্ঠে আকৃতি নারী, ক্রমে তাহার আকার বঢ়িলা, যুগ যুগর রিত্রা পরে যেপরিকি পাখুড়া খোলি ফুটি উঠিলা পদ্ম ফুল, পূর্ণাঙ্গ হইব পাপুলি উপরে ঠিয়া হেলা সোফিয়া এক অপূর্ব লীলায়িত ভঙ্গি।
2: ও তুম হাত উপরে তাঙ্কর আবির্ভাব বলে তাঙ্কু হস্তজা বলে কুহন্তি না বাবা?
1: মু আনন্দরে সোফিয়াকু দুবঘাসর আস্তরণ উপরে ঠিয়া করিদেলি, জন তাকু বটকা খুয়াইদেলে এবং সাঙ্গে সাঙ্গে সে যন্ত্রণার আকুল হয়ে উঠলা, শোষ ফুক ঠিক পরি পরি। তাপরে অসুরুণী পরে সে খাই চাললা, শান্ত হওয়া পরে সে আমাকে প্রথমে চিহ্নি পারলা নাই, খালি কান্দিবাকু লাগিলা। তুমি ঠিক সেইটি যেউঠি তুমি আসবা পাই চাইছিল,
4: কিন্তু তুমি তো হ্যাঁ কি কোড় মতো নিয়ে আসছ?
0: মু জন,
1: মু ইন্দ্রজিৎ।
4: জন ইন্দ্রজিৎ?
0: ক্রমে ক্রমে তোমার স্মৃতি ফেরি আসিব, আমি নূতন গ্রহরে কোইলির ডাকু শুনি পড়ল, দেখো হরিণ হরিণ।

0: ময়ূর ময়ূরী কেমতি তোম সহ খেলি বলে চাই রয়েছি।
1: আরে সত্য তো তুমি দুহে মিশি মতো গোটে আম্ব তোটা নিয়ে আসছ।
2: বহু লক্ষ বর্ষ ধরে নিখোঁজ নিদের তুমি শুয়ে পড়ছিল সোফিয়া,
1: কিন্তু নিদ ভাঙ্গিলে এমিতি এক বিচিত্র উদ্যান দেখিয়ে বলে তুমি ভাবি নথিলি। আরে এঠারে তো গোটে সূর্য আছে না?
0: আছে আছে সোফিয়া, কিন্তু চন্দ্র নাহি।
1: নাহি
0: মু এবে যাই ইন্দ্রজিৎ, তুমি সোফিয়া কু গপ শোনা।
1: কোয়াড়ে তুমি যাব জন?
0: সুবর্ণ বসুধা কু, সেইটি অছি সমুদ্রে।
2: কোন করিব সেটি?
0: বসি বসি এ গ্রহর মানচিত্র আঁকিবি, জন্মতত্ত্ব বিষয়ে অনুসন্ধান করিবি। তাছাড়া আমি যে এখানে বসবাস করিনি এই খবর মতে সুন্দরে বিছাই দেব খবর। কেউঠি না কেউঠি কেবে না কেবে কেহি না কেহি তো জানিব আমার এই সফলতার কাহিনী।
1: তুমি যাব তাহলে জন?
0: তুমি দুহে রহব পাহাড়ের গুম্ফারে, যেদিন তোম গর্ভর জাত হব প্রথম মানব সন্তান সেইদিন মু আসিবি। তা পূর্ব মতে খুঁজিবনি ইন্দ্রজিৎ।
2: তেবে
0: ব্যস্ত হব না, সুবর্ণ বসুধারে রহি মু তোমার সব খবর জানিপারিবি। সোফিয়া তুমি এই গ্রহর একমাত্র জননী, তম উপরে মানব জাতি রহিবা ন রহিবা নির্ভর করুছি। মু চাললি ইন্দ্রজিৎ, সোফিয়া তোমাকে লাগিলা।
1: ইতিহাসের এক ঠিকণাহীন গর্ভ ভিতর আমি আসিছে, কিন্তু কোন এই গ্রহর ঠিকণা?
0: সে কথা মু অনুধান করিবি সুবর্ণ বসুধারে।
3: যাও জন, তোমার উদ্যম সফল হোক।
1: জন যে ঠিক কোন তা মু বুঝিপারুনি, দার্শনিক
2: না তাঠারু আহুরি বড়, বহুত বহুত বড় জনে মানুষ। ছাড় আস আমার নবরূপিত অরণ্য দেখি আসব।
1: চাল কহুল পুরা গপ শুনেব। কি গপ?
2: বহুত লম্বা সে গপ, পরে শুনিব। চাল
1: এ অরণ্য এ আখি ঝলসা পাহাড় এ ফুল ফল পুনি তমে আমু এসব মায়া নুহে তো?
2: না সোফিয়া, কিছু হলে মায়া নুহে।
1: মতে তো এসব ইন্দ্রজাল ভি লাগুছি।
2: স্পর্শ করে দেখ, মু ছায়া নুহে পৃথিবীর মানুষ।
1: এই পাপুলিরে তুমি মতে কেই লক্ষ বর্ষ ধরে রাখিছিল না? আরে ইহে কোন হেলা হঠাৎ এমতি কঠিন হয়েগল?
2: তুমি তুমি জন বাস্তব নারী সোফিয়া।
1: সব পুরুষ তম পরি নারীর লোভরে আপনা সংসার আপনা পৃথিবী মধ্যে ছাড়ি আসন্তি।
2: মিছ নুহে, তুমি তো মো পাইঁ পৃথিবী।
1: কোন মিলিব সে পৃথিবীর?
2: আকারে রেণুকোণা পরি হেলে বি সে অছি, কোঠি না কোঠি কেবে না কেবে সাক্ষাৎ হয়ে পারে তা সহিত, কিন্তু সেতবেলকু তুমি ও মু হয়তো রেণুকোণারে পরিণত হয়ে সারিথিবা।
1: তা ঠিক, কিন্তু পৃথিবী রেণুকু সোফিয়া রেণু চিহ্নি পারিব তো এই অনন্ত ব্রহ্মাণ্ডরে?
2: চিহ্নিলে দেখিব তম ভিতরে ও পৃথিবী ভিতরে কিছু হলে তফাত নাই, উপাদান সমান।
1: তফাত নাই
2: না? তুমি পৃথিবী এবং তাপরি কোটি কোটি গ্রহ সবু একা উপাদানরে গড়া, একা শক্তি, মার শক্তি।
1: তেবে মো ভিতরে মো মা মু সেই পৃথিবী, এ তো কম আশ্চর্যের কথা নুহে।
2: হ্যাঁ তুমি হি মাতা, পৃথিবীর অন্য রূপ।
1: তা মানে মু সেই যাহার গর্ভরু তরু লতা পশু পক্ষী কীট পতঙ্গাদির সৃষ্টি?
2: সন্দেহ নাই, তুমি সেই মাতৃশক্তি।
1: আউ তুমি পুরুষ, তোমারি ঔরসরু মু পুনি মোরি গর্ভরু তুমি।
2: প্রথমে এক
1: এক হয়েছি দুই, শূন্য ও বস্তু,
2: পুরুষ ও নারী।
1: বস্তুর গর্ভরে আলোকর আলিঙ্গনের বস্তু, বস্তুর গর্ভরু বস্তু, বস্তুর গর্ভরু আলোক। মু মোর মা, মু মোর কন্যা।
2: শূন্যর আলোক, শূন্যর তেজ, মু মোর পিতা, মু মোর পুত্র, সেই এক, সেই একরু দুই।
1: ইন্দ্রজিৎ আউ সোফিয়া, স্বর্ণাভ রশ্মি আউ সবুজ পত্র। রুহ ইন্দ্রজিৎ, ঠিয়া হুয়া, মু তোমাকে টিকে প্রাণ ভরি দেখে। কল্প কল্প ধরি মু তোমাকে দেখি নাহি। পোশাক পিন্ধিলে নারী যেমতি পুরুষ বি সেমতি দিশে। ওহ মু তো অণনিশ্বাস হয়ে পড়িথিলি।
2: এই নূয়া জীবন কেমতি লাগুছি?
1: এটি সবু ভাল, কাহা পাই ব্যথারে আউটি হবাকু নাহি, কাহার সেবা করিবাকু নাহি, নাহি কাহার কটকণা, কাহাকু দুয়ার বন্ধ করিবাকু নাহি, জনে বি নাহি ঈর্ষা করিবাকু। এটি খালি মুক্তি ও মুক্তির আনন্দ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখতু এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 রে তৈরি রাইট হলে এ পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইতি পাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাদ সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে চেটিনাদ সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাদ সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
0: कस्टमर केयर तरफ फोन आसीथिला कहुथिले तमरो 50,000 रिवार्ड पॉइंट्स एक्सपायर हेइजिबो ए लिंक परथि एपीके डाउनलोड करिनियंतु
4: ठीक लागुनी स्कैम भी हेइ पारे एपीके

0: অজানা লিঙ্ক ক্লিক করন্তু নাহিঁ। সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখন্তু। SBI সচেতন রহন্তু, সুরক্ষিত রহন্তু।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা
2: 1970 ରେ ତିଆରି ହେଇଥିଲା।

0: এপর্যন্ত এতে স্ট্রং কেমিতে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতেলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাই। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ପରବର୍ତ୍ତୀ ଏସ୍ଏମ୍ଏସ୍ଟି ଆସିଛି ପ୍ରଭାକର ପାତ୍ର, ଭାରତଚନ୍ଦ୍ର ପାତ୍ର, ରଞ୍ଜନ କୁମାର ଗିଲ, କୈଳାସ ଚନ୍ଦ୍ର ଗିଲ ଲେଖିଛନ୍ତି ମହମ୍ମଦପୁର ବିଲହାଟ କଟକରୁ। ଆପଣମାନେ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ସୁରେଶ ବଡ଼କରଙ୍କ କଣ୍ଠରେ ଗୋଟିଏ ଗୀତ, ସବାରୀ ବେଦୀରେ ସବାରୀ ଯେତିକି ଦୂର, ସେ ଗୀତଟି ଆମ ପାଖରେ ନାହିଁ ଶ୍ରଦ୍ଧାବନ୍ଧୁ, ସେଥିପାଇଁ ସୁରେଶ ବଡ଼କରଙ୍କ କଣ୍ଠରେ ଆଉ ଗୋଟିଏ ସୁନ୍ଦର ଗୀତ ଶୁଣେଇ ଦେଉଛି, ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ପସନ୍ଦ ଆସିବ। ଗୀତ ରଚନା ଅରୁଣ ମନ୍ତ୍ରୀ, ସଙ୍ଗୀତ ପ୍ରେମ ଆନନ୍ଦ।

0: অজনা লিঙ্ক ক্লিক করতু না সাইবার ক্রাইম হেল্পলাইন 1930 মনে রাখুন এসবিআই সচেতন রুহন্তু সুরক্ষিত রুহন্তু
1: আচ্ছা দাসবাবু আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট হলে এই পর্যন্ত এত স্ট্রং কেমতি আছে
2: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিতিলি এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস
4: ଆଉ ଗୋଟିଏ ଏସଏମଏସ୍ ଆସିଛି କାନ୍ତଲାଠଗଡ଼ରୁ ଲେଖିଛନ୍ତି ମୁନି ରାଣୀ ସୋନା ଚନ୍ଦନ ସଞ୍ଜୁ ସନ୍ତୋଷ ନିର୍ମଳା ଏବଂ ମାମଲି ଆପଣମାନେ ଲେଖିଛନ୍ତି ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ରାଧେ ଜୟ ଶ୍ରୀ ରାଧେ ରାଧେ ଆଜ୍ଞା ସୁନ୍ଦର ଉପସ୍ଥାପନା ପାଇଁ ଅଶେଷ ଧନ୍ୟବାଦ ଆପଣଙ୍କୁ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆପଣ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ସବୁବେଳେ ଶୁଣୁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଭଲ ପାଇବା ଯେତେବେଳେ ଏସଏମଏସ୍ ଆସି ପହଞ୍ଚୁଛି ଆପଣଙ୍କ ଭଲ ପାଇବା ଆମ ପାଖରେ ଆସି ପହଞ୍ଚୁଛି ତେବେ ଯାହା ହଉ ଏ ସମୟରେ କଥାଚିତ୍ର ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ନୁହେଁ କିନ୍ତୁ ଆପଣ କଥାଚିତ୍ର ଲେଖିକି ପଠାଇ ଦେଇଛନ୍ତି ତଥାପି ଆପଣଙ୍କର ମନ ରଖିବା ପାଇଁ ମୁଁ ଗୋଟିଏ ଟିଏ ସୌରୀଙ୍କ କଣ୍ଠରେ ଗୋଟିଏ ଗୀତ ଦେଉଛି ଆଶା କରୁଛି ଆପଣଙ୍କୁ ଭଲ ଲାଗିବ ଗୀତ ରଚନା ବିଧୁଭୂଷଣ ସଙ୍ଗୀତ ତତ୍ତ୍ୱପ୍ରକାଶ

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এপর্যন্ত এত স্ট্রং কেমনি আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: ଆଉ ଗୋଟିଏ ଏସଏମଏସ ଆସି ଆମ ପାଖରେ ପହଞ୍ଚିଛି, ଭୁବନେଶ୍ୱରରୁ ଲେଖିଛନ୍ତି ସନ୍ତୋଷ ବରାଡ଼। ଆପଣ ଶୁଣିବାକୁ ଚାହିଁଛନ୍ତି ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ସିଂହଦେଓଙ୍କ କଣ୍ଠରେ ଗୋଟିଏ ଗୀତ, ଗୀତ ରଚନା ସଂଗ୍ରାମ କେଶରୀ ମହାନ୍ତି।

0: নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। আজির ফোন ইন প্রতিক্রিয়া কার্যক্রমকু স্বাগত করুছি মু আপনকর সাথে প্রতীক্ষা
1: আও মু শ্রী।
0: বন্ধু, বিশ্ব ব্রহ্মাণ্ডরে পৃথিবী হি একমাত্র এপরি গ্রহ যেউঠারে জীবনর স্পন্দন আছে, আউ এহি স্পন্দনর মূলদুয়া হেউছি প্রকৃতি।
1: হ্যাঁ বন্ধু, প্রকৃতির সবুঠারু সুন্দর রূপ হেউছি জঙ্গল বা সবুজ বনানী। মানুষ এবং প্রকৃতি মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, কিন্তু আধুনিকতা এবং শিল্পায়নর অন্ধ দৌড়ে মানুষ নিজের সবুঠারু বড় সুরক্ষা কবচ অর্থাৎ জঙ্গলকু ধ্বংস করে চালিছে।
0: সেথিপাই বন্ধু, এই সংকটজনক স্থিতিরে প্রকৃতির সন্তুলন রক্ষা করিবা পাই এবং মানুষ সমাজকু সচেতন করিবা পাই প্রতিবর্ষ জুলাই মাস 1 তারিখরু 7 তারিখ পর্যন্ত বন মহোৎসব সপ্তাহ সারা দেশে পালিত হেউছি।
1: বন মহোৎসব কেবল গছ লগাইবার এক সপ্তাহ নুহে, এহা হেউছি প্রকৃতি এবং মানুষ মধ্যে ফাট সৃষ্টি হইতিবা সম্পর্ককু পুনর্জীবিত করিবার এক মহত পর্ব।
0: তেবে আসন্তু বন্ধু, এই বন মহোৎসবরে প্রতিজ্ঞা করিবা, আমি গছ কাটিবা নাহিঁ,
1: জঙ্গল বড়াইবা
0: এবং এই সুন্দর পৃথিবীকু আগামী পিঢ়ি পাই বঞ্চাই রাখিবা।

0: আচ্ছা প্রতীক্ষা,
1: হ্যাঁ শ্রী,
0: প্রকৃতি, জঙ্গল ও বন মহোৎসবের উপাদেয়তা সম্বন্ধে এমিতি কথা কই বসিলে কথা সরিবনি, কিন্তু আজির ফোন ইন প্রতিক্রিয়া কার্যক্রমে আমার শ্রোতা বন্ধু মানকর প্রতিক্রিয়া পুনি সব জানিবা কি না নাহি?
1: নিশ্চয় নিশ্চয় শ্রী, তবে তুমি জানিছ না নাহি আজির প্রতিক্রিয়ার বিষয়বস্তু কোন রহিছি?
0: হ্যাঁ প্রতীক্ষা, মু মধ্যে জানিছি এবং আমার শ্রোতা বন্ধু মানে মধ্যে নিশ্চয় জানিথিবে, তেবে আউ থরে আমার বন্ধু মানক লাগি মু কহি রাখুছি আজির বিষয়বস্তুটি। আজির প্রতিক্রিয়ার বিষয়বস্তুটি হেউছি বর্তমান ও পরিবর্তিত যুগরে যুবপিঢ়ীক দক্ষতা বৃদ্ধি পাই স্কিল ডেভেলপমেন্ট বা কৌশল বিকাশ কেতে জরুরি।
1: তেবে শ্রী, চল দেখি নবা আমাকে প্রথম কলটি কিয়ে আউ কেউঠারু করিছন্তি এবং তাঙ্কর আজির বিষয়বস্তু উপরে কোন প্রতিক্রিয়া রহিছে। হ্যালো, ফোন ইন প্রতিক্রিয়া।
2: জয় জগন্নাথ।
0: জয় জগন্নাথ ভাই, নমস্কার, আপনার পরিচয় এবং আপনার কেউঠারু কৌথিলে?
2: প্রভু জগন্নাথ পাখরে আপনার শুভ মঙ্গল কামনা করি আপনার সহ কথা হওয়া যাচ্ছি। মু খোর্ধা জেলা মোটা গ্রামরু দিব্যলোচন ভারিমল।
0: ভাই নমস্কার, আপনার আজির কার্যক্রম কু স্বাগত করুছি, আপনার কেমিতি অছন্তি?
2: সবু তো জগন্নাথ কৃপা, সে তো বর্তমান অসুস্থ রেড়া করুছন্তি, সে পৃথিবী কু সুস্থ করন্তু, মু জগন্নাথ কৃপারে সুস্থরে রই, আপন মানে মধ্যে সুস্থরে থেবে বলি মোর দৃঢ় বিশ্বাস রইছি।
0: নিশ্চয় ভাই, আপনার এতে সারা ভালো পাইবা রহিছে, আমমানে সমস্ত ভালরে অছু এবং আশা করুছু আপনার পরিবার মধ্য ভালরে থিবো। তেবে ভাই, আপনো আজির বিষয়বস্তু সম্পর্কে নিশ্চয় অবগত থিবে,
1: তেবে ভাই এনেই আপনার কোন রহিছে প্রতিক্রিয়া?
2: প্রতিক্রিয়ায় মু কইবি, বর্তমান যুগ হচ্ছে যন্ত্রর যুগ। যৌ দেশ যন্ত্র বিজ্ঞানের যেতে উন্নত সেই দেশ পৃথিবীরে সেতে শক্তিশালী দেশ ভাবে পরিগণিত হইতায়। কলকারখানা গড়ি উঠিবা দেশ ভাবে পরিগণিত হইতায়। কলকারখানা গড়ি উঠিবা দেশ শিল্প সমুদ্র রাষ্ট্র ভাবে বিবেচিত হইতায়। যন্ত্র বিজ্ঞানের ভারত নিজের দক্ষতা প্রদর্শন করেছে। এই প্রগতির ধারাকে অধিক গতিশীল করা আজির যুব সমাজের গুরু দায়িত্ব রয়েছে। যুব সমাজ দেশের ভবিষ্যৎ, সেমানে সবু কার্যের দক্ষতা প্রদর্শন করে দেশ জাতির মঙ্গল সাধনা করে। আম দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ কৌশল বিকাশ যোজনার যুবক মানুষ তালিম দিয়া যাই সে শিল্প কারিগরি বিদ্যার দক্ষ করা যাচ্ছে। স্টার্টআপ ইন্ডিয়া মাধ্যমে যুবপিঢ়ীকে আত্মনির্ভর হওয়ার লাগে সমস্ত

0: आई एम सॉरी डार्लिंग, तुम बात्य मु रही पालिनी, किंतु कौन करबि बिचारा बर्न्स रे मदर हठात सीरियस हो गले, से बड़ बिकल ही मते कहला। मु सत कुछ डार्लिंग, आई कुडंट स्टैंड हिज एगोनी, बाध्य ही तार ड्यूटी मु टेक अप कले। टेलर निश्चय कहितो तुमको, अच्छा तुम जाइथलो बर्न्स रे मदर को देखिबो को? हेलन कौन हला? आर यू एंग्री? कथा कहिबो नि हेलन, प्लीज।
1: No, no, don't come to me. Mother will kill me.
0: Oh, Helen, dear. Kohli, to excuse me. Kon kori thanti? After all, we are colleagues. Jane anne jan ku sahajya na kale.
1: Mother will explain to Johnny. I know. Mo pekhe duty to tama khire boro. I know. You don't love me.
0: Helen, please. Please, for heaven's sake, senti kohani.
1: Tumko wait kari kari sara dina kati kala. আজি মোর পার্টি বলে তুমি কোন জানি নথিল এতে বড় কোয়ার্টার রে মু একা
0: কাঁকে টেলর কোন আসিনি তাকো এতে কহিবা পরিবে
1: ওই স্টেলা সে মোর কে মো পার্টি রে সে কাঁকে
0: ওফো তোমার বোর্ডম ভাঙ্গিও কো গটে কোম্পানি তো দরকার সেই কথা কই মু তক পঠাইতিলি সে কোন এঠিক আসিনি
1: আসিতিলে বেট
0: কোন হলা
1: মু তাকো চালি যাবা কো কইলি
0: হেলেন
1: তুমি নথিল বলে
0: হেলেন
1: কাঁকে মু কিছু ভুল করিছে সে তোমার বন্ধ হই পারন্তি কিন্তু বন্ধু পত্নী তো তাঙ্কর নহন্তি
0: হেলেন হোল্ড ইওর টং কাহাকু কোন কই যাওছ তুমি জানিছ সে মোর কেতে ঘনিষ্ঠ কেতে বিশ্বস্ত
1: জানি জানি সেইতি পে তাঙ্কু মোর বডিগার্ড সজি তুমি দিন দিন রাতি রাতি বাহারে ফুর্তি করি বলি জানু
0: স্টপ ইট আইসে কোন কইল মু বাহারে ফুর্তি করি বলুছি
1: তা নহে তো কোন তুমি কোন একা রেলওয়ে স্টেশনে কাম করছ

মানিছিলে অষ্টমী ভূতি দান করে কিন্তু মা এই যে অসম্ভব কথা কহিল মা তোতে ধিকার করা মতো কুণ্ঠাবোধ হো না অশীল ভাষার ধিকার কলে কানরে হাত দিয়ে এইটি মা কু যেত অসম্মান কলে বেদপতি ব্রহ্মা আদিমাতা কলে হে বেদপতি ব্রহ্মা যে মা জাতি কু এ ঘৃণা কলু তোতে অভিশাপ দৌছি যুগে যুগে তু পূজা পাইবু না।

0: জগন্নাথ জগন্নাথ জগন্নাথ, যে মোর ইষ্ট নুহে, যে মোর আরাধ্য নুহে, মু তাকে কাহিঁকি ডাকিবি মা?
1: সে সমস্তঙ্কর আরাধ্য বাপা, সে পরা জগতর নাথ, সে হিন্দুর মুসলমানর সমস্তঙ্কর।
0: সমস্তঙ্কর মিছ, তমে মিছ কথা কহি মো চিত্তরে চাঞ্চল্য সৃষ্টি কর না মা। সে তো মো ওড়িয়া জাতির ঠাকুর, সে জাতিকে মু ঘৃণা করে। তার রাজা নরসিংহদেব আমার চিরশত্রু, আও তার ঠাকুর জগন্নাথ।
1: শালবেগ, তু একথা কইপারুছু? তাহলে তাহলে মু তোর কেহি নই?
0: তমে যে মোর মা, তমে ওড়িয়া ঘরর ঝিও হেলে বি তমে মোর জন্মদাত্রী, তমে মোর পূজ্য মা।
1: না, মু তোর মা নুই, মু তোর কেহি নুই, মু তোর কেহি নুই।
0: মা, মা, ছি মা, তমে কান্দুছ? মো কসম মা, তমকু জগন্নাথঙ্কু কসম, তমে কান্দ না, মু তম কথা মানিবি মা, তমে যাহা কহিব শুনিবি।
1: মানিবু, মো কথা মানিবু ধন?
0: হ্যাঁ মা, মানিবি।
1: ধন মোর, মো সুনাটা পরা জগতর নাথ অনাথর প্রভু চকডলঙ্কু থরে ডাক বাপা, তাঙ্কর শরণ নে, তাঙ্ক দয়া হেলে তু সাত দিনরে ভল হইযিবু বাপা।
0: মা, সাত দিনরে? তুমি তুমি সত কহছ মা?
1: হ্যাঁ বাপা, তু মনকু দৃঢ় কর, সাত দিন ভিতরে তু নিশ্চয় ভল হইযিবু।
0: দুই বর্ষর দুরারোগ্য রোগ মাত্র সাতটা দিনরে ভল হইযিবু। ঠিক আছে মা, ঠিক আছে, মু আজি থারু সাত দিন জগন্নাথঙ্কু ডাকিবি, কিন্তু কিন্তু কইতোছি মা, ভালো নহেলে না তোমরি আগে মু আত্মহত্যা করিবি।
1: ছি পুয়া, এ কাল কথা পুনি তুণ্ডের ধরুছু? মো ঠাকুর এতে নিষ্ঠুর নুহন্তি রে, সে নিশ্চয় মো দুঃখ শুনিবে, সে নিশ্চয় তোতে ভালো করে দেবে বাপা।

0: আহা, কি সুন্দর এই বৃন্দাবন ধাম! এর প্রতি থুলিকণারে পুরী রয়েছে রাধাকৃষ্ণঙ্কর পদরজ। তীর্থময় মূর্তিময় এই বৃন্দাবন দর্শনরে মোর জন্ম সার্থক হয়েছে, জীবন ধন্য হয়েছে। হে প্রভু রাধানাথ, অকিঞ্চন সালবেগ তুমি সাষ্টাঙ্গ প্রণাম করুছি। দোষ থিলে ক্ষমা দেব প্রভু, ক্ষমা দেব। সেই মুরলী নিঃশন তেবে কোন গোপাল আসছি, মতো এটি ছাড়ি দিয়ে কুয়াড়ে যে গলা, সেই কেবল জানে তার উদ্দেশ্য।
1: আরে সালবেগ, তু এটি, মু তোতে চারিআড়ে খোঁজি খোঁজি থকি গলিনি।
0: কহিলা থকি গলিনি, জানি শুনি মতো একা করি চালি যাওছু, পুনি মিছ কথা কহি লাভ কোন পাউছু কইলু?
1: হউ ছাড় সে কথা, কহিলু আগ বৃন্দাবন ধাম তোতে কেমিতি লাগিলা?
0: ঠিক স্বর্গ পরি মনে হেলা।
1: কিছু অসুবিধা হইনি তো?
0: নাই রে গোপাল, মোর কিছু অসুবিধা হইনি, বরং হে গৈরিক বসন ধারীকু অনেক তীর্থযাত্রী দয়া করিছন্তি, খাইবাকু বি দেইছন্তি।
1: সতে?
0: হ্যাঁ, সবু সেই চকাটলার দয়া।
1: সালবেগ,
0: কোন হেলা এমতি চমকি পড়লু যে?
1: আকাশরে খণ্ড খণ্ড কলামেঘ দেখি মনে পড়িগলা যে আষাঢ় মাস হয়ে যাইছি।
0: আষাঢ় মাস? এই মাসের পরা শ্রীক্ষেত্রে জগন্নাথ মহাপ্রভুঙ্কর রথযাত্রা হুয়ে।
1: আজি তো কৃষ্ণপক্ষের দশমী তিথি, আউ মাত্র সাত দিন রহিলা রথযাত্রা। প্রভু জগন্নাথ, বলভদ্র আউ ভৌণী সুভদ্রা রথ উপরে বিজে করিবে। সারা বিশ্বর লক্ষ লক্ষ নরনারী নন্দী ঘোষরে চকাডোলাঙ্ক দর্শন লাভ করি ধন্য হেবে।
0: প্রভু মোর রথরে বিজে হেবে, মু যেবি গোপাল, মো চকাডোলাঙ্কু দর্শন করি মো জন্মকু সার্থক করিবি।
1: যিবা তো নিশ্চয়, হেলে এবর্ষ আমি কোন রথযাত্রা দেখিপারিবা? বৃন্দাবনরু পুরস্তম প্রায় 750 কোষ বাট হব, এই সাত দিন ভিতরে আমি কোন যাই পৌঁছি পারিবা?
0: না, তোমাতে তোমাতে মনা কর না গোপাল, মু নিশ্চয় যিবি, মো প্রভুঙ্কু মু নন্দীঘোষ উপরে দেখি মুক্তি লাভ করিবি।
1: তো আগ্রহরে মু বাধা দেবি কাহিকি? যদি প্রকৃতরে তু তাঙ্ক ভক্ত হইথিবু, সে নিশ্চয় তোতে দর্শন দেবে।
0: হে প্রভু মহাবাহু, অনাথর নাথ জগন্নাথ, সতরে যদি তুমি ভক্তাধীন এ দিন অকিঞ্চনকু দর্শন দেব দয়াময়, মো শ্রীক্ষেত্রে ন পৌঁছিলা যায় তুমি নন্দীঘোষে মতো অপেক্ষা করিব প্রভু, অপেক্ষা করিব।

0: আরে দেবস্থান আরদ কি সৌভাগ্য মোর, আসন্তু আসন্তু আসন গ্রহণ করন্তু।
1: বাধা দেই নাহি তো?
0: বাধা কি বাধা কাহাকু?
1: এই যে হসর লহরী এটি খেলি যাওতলা
0: না না, বরং আপন বিজে করিতবার মো আনন্দ দ্বিগুণ বৃদ্ধি পাইছি। ভোজ বংশর মহামহিম রাজা উগ্রসেনঙ্ক জ্যেষ্ঠ পুত্র মু রাজকুমার।
1: কিন্তু তু নিজে রাজা নহ।
0: কে কুহে দেবর্ষী, মো পিতাঙ্ক অন্তে সিংহাসনর অধিকারী তো মু নিজে।
1: সে পর্যন্ত বঞ্চি রহিলে তো
0: মহামুনি
2: ভোজ বংশ।

0: আপনার এই অসম্ভব কথা কহুচন্তি কিপরি? মোর পিতা রাজ অধিরাজ উগ্রসেন, মাতা রানী ইন্দুমতী, মো দানবরাজ দ্রুমেল নন্দন হেলি কিপরি?
1: মু কটু কথা কুহে, স্বর্গ মর্ত্য পাতাল ত্রিপুরে কলির মঞ্জি রোপণ করে, কিন্তু হে বিরাধি বীরবর কংস, মু কেবে মিথ্যা কুহে না।
0: জানে জানে মুনিবর, স্বয়ং নারায়ণ প্রতি এ দোষারোপ করা যাই পারে, কিন্তু নারায়ণ ভক্ত নারদ কেবে মিথ্যা কুহন্তিনি, এ কথা সত্য।
1: তোর মাতা মহাসতী ইন্দুমতী আউ এই ত্রিকালদর্শী মুনি নারদ ব্যতীত আউ কেহি তো জন্ম রহস্য জানন্তি নাহি।
0: মোর জন্ম রহস্য
2: ভোজা।

হে অষ্টমল্ল, কালনেমি অঙ্গজাত হে মোর অষ্ট সখা, ষণ্ঢা শকটা চাণুর বচ্ছা বকা কেশী মুষ্টিক ধেনুকা, মু সিদ্ধ মন্ত্র জপি তুমক আমন্ত্রণ করুছি।

0: এসব কথার মূল্য মো নিকটরে কিছু নাই।
1: নাহি
0: না, যে বিধাতা মতে জন্ম দেইছি সে মতে সৎমার্গ সদ্বুদ্ধি কিছু কিছু দেইনি।
1: কংস,
0: মু জানিবাকু চাহে আজি মু এ সিংহাসনরে অভিষিক্ত হউছি কি না।
1: তা পূর্বরু মু জানিবাকু চাহে এ সিংহাসনর মর্যাদা রক্ষা করিবা পাই তু মো পাই পদ ছুই শপথ নেবু না নাই।
0: এ সিংহাসন মো, মো নিজর মর্যাদা রক্ষা করিবাকু দরকার হেলে এ সিংহাসনকু মু পদা গ্রহণ পারে।
1: কহন কহিলু তু ক্রোধাম, রাজবংশরে জন্ম হইছু, রাজ সিংহাসন প্রতি অবমাননা করিছু। জানো মু ইচ্ছা কলে এই মুহূর্তে তোতে এ রাজ্য নির্বাসিত করি পারে।
0: নির্বাসিত মু হেবি নির্বাসিত বেশ, কিন্তু মথুরা সিংহাসনরে আদেশ পালিত হওয়া পূর্বরু

0: মুহূর্তে এই রাজ্য নির্বাচিত করি পারে।
1: নির্বাচিত মুঁ হেবি নির্বাচিত বেশ, কিন্তু মথুরা সিংহাসনের এই আদেশ পালিত হওয়া পূর্বরু মথুরা পতিঙ্ক সহিত ধরে এটি শক্তি পরীক্ষা যাও।
2: মো সহিত তোর শক্তি পরীক্ষা, সেইতিপাই হাতরে তোর উন্মুক্ত তরবারি।
1: নিশ্চয়
2: না, তু মোর প্রিয় পুত্র, এই বংশর মৌড়মণি পরমাত্মা পরমেশ্বর মো অন্তর ভিতরে মতে নির্দেশ দেউছন্তি, তো কার্যরে মো বাধা দেবি নাহিঁ। আ বাপ, হে রাজমুকুট তো মথারে মু পিন্ধাই দেউছি, আজিঠু এ মথুরা কটকরে তু রাজা মহামন্ত্রী।
3: মহারাজ,
2: এই সম্বাদ রাজ্য সারা ঘোষণা করে দিও, সমস্তে কংসরাজার অভিষেক উৎসব পালন করন্তু, রাজসভারে নৃত্য গীতরে মুখরিত হউ।
4: জয় বীর চূড়ামণি মথুরাধিপতি মহারাজা কংসঙ্কর। জয় বীর চূড়ামণি মথুরাধিপতি মহারাজা কংসঙ্কর। জয় বীর চূড়ামণি মথুরাধিপতি মহারাজা কংসঙ্কর।
5: নারায়ণ নারায়ণ নারায়ণ।
1: দেবর্ষে নারদ, আপন হঠাৎ
3: সবু ভুলি গলু,
1: এ আপন কোন কহুচন্তি? দেবর্ষে মথুরা সিংহাসনরে অভিষিক্ত হই ত্রিপুর বিজয় করি দেবতামানঙ্কু বন্দী করি আনিছি, ভুলিনি আউ কোন? ইয়া পরে
3: দেবকী গর্ভর সন্তান কথা?
1: হ্যাঁ সতীত, মোর যাহা জীবন মরণ কথা মু তাকু ভুলিনি কি পরি? না না, এই দেখন্তু এই দেখন্তু দেবর্ষে, এই মুহূর্তরে মু দেবর্ষে অন্তর্হিত হই গলে কাহিকি? এ কোন অশুভর লক্ষণ? না না না, মো নিকটরে সব অশুভ কিছু নাই। কে আছি? দৌবারিক যাও, এই মুহূর্তরে দেবকী বসুদেবঙ্কু মো ছামরে উপস্থিত করাও। আস আস মোর প্রাণর ভৌণী দেবকী, আস রাজা বসুদেব আসন গ্রহণ কর।
6: দূত সম্বাদ দেলা ক্ষণে আমি বসিলা স্থানরু উঠি আসিছু।
7: মনরে আমার উদ্বেগ, ত্রিপুর বিজয়ী কংস কাহিকি আমাকে এমিতি অসময়ের স্মরণ কলে?
6: এসব কোন? এ আয় অলঙ্কার, থাক থাক পট্টবস্ত্র, হীরা নীলা মোতিমাণিক্যর ডালা।
1: তুম দুহিঙ্ক শ্রীহস্তরে কংসরাজার ভেটি ভৌণী।
7: ভেটি কাহিকি রাজা? তুমি আমাকে স্মরণ কল, তুম উপরে দিগ্বিজয়ী বীর দর্শন আমি পাইলু, তাহাই তো আমার মহাভাগ্য।
1: ত্রিপুর বিজয় কলি বলি মোর সহোদরা জ্যেষ্ঠা ভগিনীকে মু ভুলি যাবি? তা প্রাপ্যরু তাকু কোন বঞ্চিত করি পারে ভুনি?
6: চিরজীবী হো বাবু, মথুরা কটকরে নিষ্কণ্টক রাজ্যভোগ কর।
7: তোমার সবু কুশল তো রাজা, সবু মঙ্গল তো?
1: সবু মঙ্গল ভিতরে গোটিয়ে অমঙ্গল গ্রহ মো জীবন নাটিকা কু ঘিরি রহিছি ভুনি।
6: অমঙ্গল গ্রহ?
1: হ্যাঁ
6: জীবন নাটিকা, এসব তো কোন কহুছুরে কংস?

0: মোর ভিক্ষা জন্ম হবার ক্ষণি গোটিয়ে পরে গোটিয়ে তোর সব সন্তানকে তুই মতে দেই দেবু।
1: তারপরে
0: তারপরে পুনি আও কোন
2: মো সন্তান মানুকু নেই তু করিবু কোন
0: যে মো শত্রু তাকু তো খণ্ড ক্ষীর দেই পশিবি নি গোটি গোটি করে সমস্তকে হত্যা করিবি। তুমি যে সত্য করিছ ত্রিবার সত্য
2: হাতের তোর সাণি তো তরবারি সেইথিরে মতে দ্বিখণ্ড করি দে সব আড়ুয়া তুটি যাব।
0: তুই তো মোর শত্রু নহু
2: আউ আউ মো গর্ভর সন্তান এন্তুড়ি শাড়র কোণ আসিছু সে তো শত্রু।
0: মু সে সবার পাই ত্রিবার সত্য কথা স্মরণ করাই দউছি ভৌণী।
1: মু মধ্য সেই কথা কহুছি দেবকী আমি সত্য করিছু সত্য আম পাখে জীবন অপেক্ষা বচনর মূল্য বেশি।
2: মোর সহদর ভাই তু মহাবীর মহাপ্রতাপী কংস তু ন বঞ্চি মোর সন্তান বঞ্চিবে না মো সত্য মু রক্ষা করুছি জন্ম হবা মাত্রে গোটি গোটি করি মোর আঠটি সন্তানকু মু তোরি হাতরে টেকি দেবি। হ তোরি হাতরে মো ভাই হাতরে মহাবীর কংস হাতরে মথুরা রাজবংশর কুল প্রদীপ মহারাণী ইন্দুমতির পুত্র মো প্রাণর ভাই তু তোরি হাতরে।
1: আস দেবকী আস সামু
0: কে ও ডগর হ্যাঁ যা শীঘ্র পিতা উগ্রসেনকু সম্বাদ দিও।
1: সামু যাই তাঙ্কু সাক্ষাৎ করিবে
0: না সে আসি মতে সাক্ষাৎ করন্তু।
1: আজ্ঞা আজ্ঞা ছাম
3: মণিমা
0: শোন মধুশুলি মোর ভৌণী দেবকী
3: গলে তো মণিমা মু দেখিছি কান্দি কান্দি এঠু গলে
0: কান্দি নাই সে আহুরি কান্দিব তা আখিরু লো পুছবাক মু তোতে কহুনি।
3: নাই মণিমা
0: তো তা পাখে পাখে রইবু
3: ভালো কথা মণিমা এই উয়াসর রাজজেমা মণিমা
0: যেতবে তার সন্তান জন্ম হব মতে সাঙ্গে সাঙ্গে আসি জনাইবু বুঝিলু
3: মণিমা
0: সাঙ্গে সাঙ্গে
3: সাঙ্গে সাঙ্গে
0: যাও।
3: আজ্ঞা মণিমা
1: আসন আসন্তু মণিমা বিজে করন্তু আসন্তু
4: কাহি
1: মথুরা রাট এই অলিন্দর অপেক্ষা করছন্তি আসন্তু।
4: আরে তু মতে স্মরণ করছু বাপ
0: হ্যাঁ দেবকী পরি ঝোকু জন্ম দেই মন মানিলা নাহি যে মতে ন জানাই মোর অনুমতি ন নেই বসুদেব সহিত তার বিবাহ দেল।
4: এ কথা কাহিকি কহুছু বাপ
0: তুমি আগে কহ মথুরা কটকরে রাতি জগওয়ালি কাম ঠিক চালিছি তো?
4: মু যা জানে ঠিক চালিছি
0: মু কিন্তু সেতে সন্তুষ্ট নহে আজিঠু তুমি হব কটুয়াল।
4: মু কটুয়াল হেবি?
0: হ্যাঁ দিনরে রাজপুরী কথা বুঝিব রাত্রে হব কটুয়াল।
4: মু কটুয়াল হলে তোতে শোভা পাইব তো?
0: মো শোভা অশোভা কথা মু জানে মোর আদেশ তুমি হব কটুয়াল।
4: আদেশ শিরোধার্য
0: মথুরা কটকরু কেই যেপরি পড়াই ন জানতি যাও।
5: মথুরা

0: মণিমা
1: কে মধুশুলি কি সম্বাদ
0: পুয়ো হেইছি
1: কোন কইলু দেবকীর পুয়ো
0: হ্যাঁ ভারি সুন্দর গুলগুলিয়া লম্বা নাক বড় আখি
1: কোন করিবি কোন করিবি মু কোন করিবি মধুশুলি
0: মণিমা
1: তু যা না না না মু নিজে যিবি নিজে নিজে হ্যাঁ হ্যাঁ নিজে
0: স্বামী দেখো থরে এনে চাই দেখো
2: দেখুছি দেবকী দেখুছি আমার প্রথম সন্তান তার সুন্দর সুকুমার রূপ কিন্তু দেবকী তাকু দেখি আনন্দ উল্লাস করিবার অবসর আমার নাহি
0: মু কহুছি চালো পুকু নেই আমি মথুরা ছেড়ে চালি যিবা
2: তুমি সত্যবদ্ধ দেবকী পুনি মথুরারে বর্তমান রাজা উগ্রসেন কটুয়াড়
0: কোন করিবি মু কংস যদি আসে পুকু মোর নেই যিবাকু কহে
2: দেবকী ছাতিকু পথর করি আখির লুহকু আখি তলে চাপি রখি
0: না না না না
1: দেবকী দেবকী দেবকী
0: হে ভগবান হে গোলক বিহারী বিষ্ণু
1: দেবকী কাহি কাহি তোর পুত্র এই তো তোর কোলরে দে দে মতে কোন কিছু কহুনু যে রাজা বসুদেব
2: দেবকী
0: সেদিন সেদিন যে পরমাত্মা সাক্ষী রাখি সত্য করেছিল আজি আজি তাহাকু স্মরণ করি
1: তোর বার্তা তুই শুনবা মোর বেড় নাই দে দে সে নরাধমকু দে সে নরাধমকু।

0: মোরি কটকরে তু মোরি সত্ত্ব এই জন্ম হব, তোর এই দুই পাদক ধরি শিলারে কচারি তোতে মারিবি, এই এই সে দর্পণ শিলা এই।
1: নারায়ণ নারায়ণ নারায়ণ।
2: আসন্তু দেবর্ষে, মু আপনঙ্ক অপেক্ষারে ইথিলি।
3: ইয়ে চরাচর বিশ্ব যাহাঙ্ক অপেক্ষারে, সে পুনি মতে অপেক্ষা করিছন্তি। ইয়ে ব্রহ্মচারীকু ভুলাই দেবার চেষ্টা করন্তু নেই নারায়ণ।
2: সম্বাদ কোন কুহন্তু?
3: দ্রুমিণানন্দ কংসর অত্যাচারর সমাপ্তি কোন হবনি? দেবকী বসুদেবর করুণ কাহিনী কোন আপনঙ্ক মনকু বিচলিত করুনি?
2: কংসর বন্দীশালর মুক্ত হয়ে দেবগণ মু নিকটকু আসিথিলে, সমস্তঙ্ক মুহরে সেই গোটিয়ে কথা, কংস অত্যাচারর আমুকু রক্ষা কর।
3: ভাগ্য, বৃহস্পতিঙ্ক উপদেশ মানি কংস দেবতা মানঙ্কু মুক্ত করি দেইছি, তা নহলে এ পর্যন্ত সেমানে সেইটি পড়ি রহিথান্তে।
2: মু স্বীকার করুছি দেবর্ষে, কংস বেশি দিন বঞ্চি রহিলে তার অত্যাচার সহস্র গুণা বড়ি যাব, এবেঠু তার মৃত্যুর উপায় চিন্তা করিবাকু হব।
3: সেইথিপাই তো হতভাগিনী দেবকী গর্ভরু আপন জন্মগ্রহণ করি তাকু যুগ যুগ পাই মহাভাগ্যবতী নারীর স্থান দেবে।
2: দেবকী গর্ভরে জন্মগ্রহণ

0: সেই দয়াময়ঙ্ক ইচ্ছা।
1: এ এই তো তোমার সখি মন্দাকিনী তেনে তোমাকে অপেক্ষা করেছি।
0: হ্যাঁ মু আজ যমুনা স্নান কু যাও।
1: ও আচ্ছা যাও যাও।
0: গোটাই যুগ বিতিলানি ঘর গোড় কাঢ়ি নথিল, আজ যমুনা নই কু স্নান করি আসিল যে এঠি পুনি কান্দুছ।
2: তু তো সব দেখুছু মুদুসুলি, তো রাজা হাতরে মোর ছ পুয় মলে সপ্তম গর্ভ শূন্যরে উভেই গলা। রজা ঘরে জন্ম হই মু এ দুর্দশা ভোগুছি, নদী কূলরে বসি মো তৃষ্ণা মেটিলানি, সমুদ্র ভিতরে পশি মো পাদ তিনতিলানি, মু আর বঞ্চিবি কাহিঁকি।
0: আলো মন্দাকিনী।
3: কোন মহাদেব?
0: সে নই সে কূলরে স্ত্রী লোক টিকিয়ে কান্দুছি কি?
3: হ্যাঁ তো ভারি বিকল হই সে কান্দুছি।
0: কি সে
3: একুলরে থাই চিহ্নি হউনি?
0: চাল্লু যাই দেখিবা।
3: মলা সে তো তার কান্দুছি, তমে যাই কোন দেখিব?
0: নাই মো নইরে তো বেশি পানি নেই, চাল।
3: পারি হবনি আও তমকু, হও চাল।
0: তুমি তুমি কংসর ভৌণী বসুদেব ঘরাণী দেবকিটি, মতে চিনি পারছ? মু যশোদা,
2: নন্দ রাজাঙ্ক রাণী যশোদা। মহাভাগ্যবতী তুমি, মো পরে হীন কপাড়েটা পাখকু কাহিঁকি আসিল?
0: মু সবু জানে দেবকি, তুম দুঃখর কাহাণী মু সবু শুনিছি, হেলে রাজবংশরে তোমার জন্ম, তুমি এমিতি ডহল বিকল হই কান্দিবা কোন শোভা পায়?
2: কান্দিবা ছড়া মোর উপায় কোন অছি কহিল ভৌণী?
0: এ সংসার গতি বড় বিচিত্র, তুমি ছ পুয় হরাই বসিছ, হেলে সবুদিন সমান যায়নি।
3: হ্যাঁ পরা সেই কথা পরা, আজ নন্দরাজা আমরাণী যশোমতীঙ্কু কহুতিলে,
0: আজ তুমি পুত্রহীনা, এমিতি দিন পুনি আসিব যৌদিন তম পুয়র গুণ ত্রিজগতরে বিকশিব। আউ মু তুমকু কহুছি, এ যমুনা নইরে পানি তুম হাতকু টেকি দেই কহুছি, মোর পুয় কি ঝিও যাহা হব তাকু মু তুমকু দেই দেবি।
2: যশোদা
0: তাকু তো আউ কংস রাজা মারি পারিবনি। সুনা ভণীটা পরা স্নান সারি ভল মনরে গড়কু ফেরি যাও।
4: মাতা দেবকী গাঢ় নিদ্রারে অভিভূতা, না এবি নিদ্রাভঙ্গ করিবি নাই, আগে এইটি তাঙ্ক পাদ পাখে বসি স্বপ্নরে তাঙ্কু দর্শন দেবী।

মুসুপ্ত না জাগ্রত মুহাচি আগের মুখর দেখুছি তম্ভাপাত্রে উহা শঙ্খ চক্র গদা পদ্মধারী স্বয়ং বিষ্ণু পরমেশ্বর।

0: করিয়ে
1: সরি গলারে
0: দুইকে দুই নয়না চাহিন্দলা রে
1: কইলা সখী এই যে রাজপুত্র কন্দর পূজা তাঙ্কর মুখমন্ডল বা তাঙ্কর কান্তি দেখা যাচ্ছি রাজপুত্র ভাল দেখা যাচ্ছি হংসর কন্ধরে পড়ছে ধর্ম পিতা আমার শক্তিমুনি আশ্রম রে থাকে এ বীর পতি পণে বরণ করি আশ্রম কু নিয়ন্তি সুচিত্রা এত্রিকি কহিছন্তি শক্তিমুনি আসি পহঞ্চি গলে শক্তিমুনি কি দেখি সুচিত্রা আউ চিত্রকেতু প্রণিপাত করিছন্তি
2: করিছন্তি
1: শক্তিমুনি আশীর্বাদ কলে
2: কলে
1: আউ শুনিবে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতি আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল।
3: ରାଗମଞ୍ଜରୀରେ ଶିଳ୍ପୀ ସୌମ୍ୟାଶ୍ରୀ ରଥ ପରବର୍ତ୍ତୀ ରାଗ ଉପରେ ଆଧାରିତ ଗୀତ ଗାଇଛନ୍ତି ଦେବଦାସ ଛୋଟରାୟଙ୍କ ରଚନାରୁ।

শ্রোতা বন্ধু, গতকালি আম অতীত যাহা থিলা আজি আউ নাহি তাহা। যুয়াড়ে আপন চাহিবে কংক্রিটির রাস্তা, উচ্চ উচ্চ অট্টালিকা, শিল্প কারখানা, মাটি আজি মার্বল তলে। তেমনি শ্রোতা বন্ধু, মনে পড়ে এমিতি কথাটিয়ে, পরিকল্পনাটিয়ে, ভাবনাটিয়ে। এমিতি সময় দিনে মাটি পচারিলা মেঘকু, তু বরসিবু বরসিবু হোচু, হেলে বরসুনু কাহিঁকি? মেঘ কহিলা, কেউ গাঁ পাহাড় তল রাস্তা দিয়ে বরসিবার মোর সেটিকে আনন্দ থাকে, কিন্তু এ সহরে কংক্রিট রাস্তা পরে যেটি বরসিলে বি মাটি মু তোতে ছুঁই পে না। মাটি কহিলা, মেঘ এথিপাই দোষ না তোর না মোর, সবু কথা তো এই মনীষ সমাজ পাই।